0: ইবো আকাশ ফানিলে ইনকা সতাঙ্গি জরাঙে ছেতান ট্রাশিনে স্নাসুল সানাজাত মায়ানমারি শ্রীজিন উ মিন অং লিয়াং গেগারি ইজাকসঙ্গে জিসকোরলা দ্রিং বিহারি বোধ গায়া স্কিও তেনক জিসকোর রিংসলা খোঁজ জাভে জাগা শ্রীল নরেন্দ্র মোদী তঙ্গিয়াম পোর পণ ছিনমগনিল দানি সসপা সস্তে ইউলিং ইস্কিও পারলা তনসান সোসেকা সুংরো জাচে শ্রী রেওয়ানক শ্রী লনকুং সি নাঙা ট্রুং শ্রী রন্দির জয়সওয়ালিস শ্রীজিন ইজিসকোর ইস্কোরলা সার্পেল বাগুনলা ইশারা জাজ
1: This is Myanmar's president's first visit and first visit to India in his official capacity right now. Myanmar is a neighbor. It lies at the confluence of India's neighborhood first, Act East and Mahasagar policies. This visit is expected to further strengthen and deepen the multifaceted relations.
0: Ladakh's Yul Jong Sinanga, Swach Gaung Surakshit Jalvayu Jun Tang, Jakmar Shnge, Lazgul Chen Moje Kishul Azachizinok, Lazgul Bo Juni Tses Chigne Tses Khan Tsukwa Shulat Zate, Ladakh's Yul Kaak Sosinanga, Koryuk Laksmo Zachiz, Chur Hitab Zachiz, Tang Zgol Chang Laksuk Sukchez, Lazgul Gun Shul Azachizinok, Ujung Ngazde Shis Pandir Laska Gatung Shi, Nidi Maligis, Ladakh's Erzong Sose Erzong Spon Guntang, Delo Spon Bo Guntang Yam Po Tsospa Jik Bota Zate, E Lazgul Li Tati Guni Skorla Skerjib Zatenok, ইতুস গমিউল ইয়ার্গেস লাসখা গিংস্তনপা সাইদ সাজাদ কাদরিস ই লাজগুল্লি টার্টিকুনি স্কোরলা প্রেজেন্টেশন এরগুতে সসপা আশাদাজা তেনক হেনাতুজলা শ্যাম জাঁসকার নুব্রা তান্দরা সির জংসপন গুনিস রং রং এ জং সোসেনাঙা ই লাজগুল তান্দ্রেল তে লাসির সুলচে চানগুনি স্কোর গুন টুংশি আশাদাজা তেনক ইতুস টুংশি নিদি মালিগিস ই লাজগুল বো ট্রান্সপোর লু শুকচেজলা লাসকুং সোসে রোগজেল তঙ্গিয়াম পো ছালা জাচেজলা লাভজা আসালা জা তেনক ইয়াং ই লাজগুলি স্টিংজুগুই জাক ইয়ানাজুনি সেস আসঙ্গে জাগা জামলিং স্টি ইলদানি খরিগুই জাক আস্তিচেস্তাং স্মিকসালে গ্রাম সাবাদ সকসেস্তাং ইয়ামপো লাজগুলি জুকুজদু আজাচেজলাং লাভজা আসালা জাতেন শ্যাম ইরজং স্পন কুঞ্জেস আংমোস ডেলো লাজকুং সিরপন বুগন্তাং ইয়ামপো সকসপা জিক বোদ জাতে এরজং নাঙা সোয়াচ গাউং সুরক্ষিত জল ওয়ায়ু লাজগুলি টাডিগুনি স্কোর লাসকেজিব জাতেন ইতুস অর্জং স্পোনিস জুনি সেস চিক নে ফারলা অর্জং ইউলখাক সোসেনাঙা খরুক সুসকে বেথোগা লাসি সুলচে চানগুনি স্কোরলা শাদা জাদিন জিক থাকোর লাসমো জাচিস চুর শীতাব সাজাচিস কিমসা গুন আছির নাংজিন সোসা ফেচিস তাং গুলচাং লাসুক সুকচে সি লাসগুল গুন লাসকুং সামে রোকজেল তাংয়ামপো ট্রান্সপো লু সুকচিস লা শেত আসালা জাতেনক District Hub for Empowerment of Women Ichoks ne Le University Campus nanga Prevention, Prohibition and Redressal Act ni stong a chuk sumin nang loga hago special se degree je kitalik za tenok itus mimang skuntang smiksa le pomo gunla chaklas za se nasa gunika chocha tang gobnon phok mi chuk che si thablang gunis korla khaspa gunis ada za tenok itus Mission Shakti Gender Specialist dejenangmus Posh Act nang loga টিম সি জাবস্তোক গুনি স্কোর গুন ইজালজম সিকিউ তেত খান গুনলা ইশাদা জাদিন জিক পমু গুনলা ছাগলাস জাত সে নাসা গুনিকা কাজুক ছচ্চাত রিক ফগর নাং তেগুন আজগাকচেস তাং ছচ্চাত আতাং খান গুনি রিগাবগালা ওসপেল লাসির সুলচে সি টিম সিন জাতে ইয়ত খান গুনি স্কোর গুন ইশাদা জাতেনক ইউতুস ইউনিভার্সিটি ওয়াইস চ্যান্সেলর প্রফেসর সাকেট কুশবাহা ভার্চুয়াল গিউতে ই ডিগ্রি মিনা থু সিনজিক পমু গুনি ওয়াংছা তাং দেলতে সুংশাত কুন সালা জাতেনক District Legal Services Authority Chos ne Ladakh Legal Services Authority Roksika Para Legal Volunteers Guni Laskak Tan Lasgan Guni Skorla Jakchigi Hagus Pelchis Tangyampo Jondar Jigi Tadik Zatenok E Jondar Eshmik Jibo Mimans Kunla Tim Sitok Ne Jastos Kun Lamungyampo Top Jukches Dang Shisok Si Rgozdom Chan Mimans Kunla PLV Gunur Kyute Tim Sitok Ne Roksan Zachis Ponok District Legal Services Authority Leti Paspazis Angme Ujuk Sinanga Tadik Zat Khan E Jondar Inanga Rzong Yulkak So সে পেরা লিগাল ভলান্টিয়ার্স গুন খাক আছুসা জাতনক ইয়াংখং কুলনা লিগাল এড ডিফেন্স কাউন্সিল ডিপুটি চিফ এডভোকেট নিমা সঞ্জিন আসিস্ট্যান্ট এল এ ডি সি এডভোকেট পুঞ্চস্তব গেলতাং সোশ্যাল ওয়ার্কার কুঞ্জিস আংমো গুণেশ জংদার গুন সালা জাতেনক শ্রীলন নরেন্দ্র মোদী থরেস জাঙ্গিমি জাগা স্নাতক চুছত চুকশি কা আকাশবাণীর গুতে মান কি বাত ডিগ্রি মিনাঙা খংরাই সামচার গুন ইউলতাং ছিরগালি মিমাংস কুন লাং গুন চুয়া জাচি জেনক ইবতাং শ্রীলনি মান কি বাত ডিগ্রি থেং রিয়ানাং সুমচু সবজি পানো মিমাংস কুনিস মান কি বাত ডিগ্রি আকাশবাণী তাং দূরদর্শনী নেটওয়ার্ক চ্যানেল সাংমার গুতে সান্তুপচে জেনক শ্রীলন মান কি বাত ডিগ্রি বথন তেস্তিং নে এ ডিগ্রি বো লাদাখ সিস কাদিনা গুরতে সানচিলা ফুলচে জেনক IPL cricket in a dang pitok Gujarat Titans tang Rajasthan Royals niske parla qualified nazur nis par seste Gujarat Titans wicket urdun ne gelka lentesting du gedandr nalab tenok akashvani leni tarna sultan
2: ngaje akashvani leni junjiktain nime chuzo sumchadu kina butang yam pungaje dring degram tang poton degram ngispe pia pitog chuzo tringika yang jalen de chupanga jagons pasalazat

Кастанга же три дигрим унес коргун жуна дигрим ниспена дакса питого чусо туэка кашвани дилине хинди танг анзина настул санчела полин тук танг скармаш чуйка жингпи сунска дигрим санатаден и дигриме нанга чеванг нурби салкане лужик санчела полин дигриме кодик саткан сона мангчук дигрим питого чусо тук танг скармаш чуйка мак микьок тонгуне пе дигриме нанга фильме лурик санчела полин тун танг скармаш чуйка ладаксана настул танг делча тун танг педека сунла циринг чорол янг тестингне тун дуб турже танг се бутуниски салкане লুরিক সঞ্চালা পলিন দেরিং ছানি চুচোত কে দেখা টিবা টিলানি ডান্ডুরি ডিগ্রিম সঞ্চালা পলিন এই ডিগ্রিম না খাকনে না জাতকান গুন রিক্তনাং মো স্তানজিন রোলকার মেন তোক স্তানজিন কুঞ্জাং রিঞ্চেন নাম গেল তাং স্তানজিন ইয়াং টাকুন ডিগ্রিম ফুলকান দর্জে টোলমা দেরিং ছানি চুচোত কে তাং ফে দেখা লাদাখ সের সে সে ইয়াং ডিগ্রিম না আ কম্পাস তুম সাকসাং পোমের সে গুন সঞ্চালা পলিন ইয়াং আ জেতরি ডিগ্রিম স্পেসিং জুক পেখা ছানি চুচোত কু তাং ফে দেখা নুপ চক সেলুয়াং সে ডিগ্রিম সঞ্চালা পলিন দেরিং এ ডিগ্রিম ফুলকান স্তানজিন লাডোল